চালা মে বলু কত মমি পাল খিচ কত মুগা চাল খুচালা মে জপ যোগাসে খুচালা মে চপ চুগাসে

দিলিশ নাচে মুসব লাইলেন, মায়াও কয়াও জি খালে ইয়ামিতে অখল পি মুই খতাল।